0: আগে যাকে দেখ না, আজকে পানির ডোঙ্গাই না হবে। ব্যথা ব্যথা দেখা যাবে নি জানতা।
1: গরিব লকড়া হুন কি করা,
0: হুন কিভাবে গুজারা হো?
1: ও রব্বা, হুন তা তুই মেরি কোই মদদ কর।
2: নারায়ণ
1: मेरे बाल बच्चे भुके मर जान गए देवता जी।
2: नारायण नारायण, जे मैं तेरा घोड़ा तेन लभ दिया।

0: নানক ফিকে বলে তন মন ফিকা হয় ফিকো ফিকা সদিয়ে ফিকে ফিকি সোয়ে ফিকা দরগে সটিয়া মুতুকা ফিকে পায়ে ফিকা মুরকে আখিয়ে পানালে সজায় মহলা পহলা
1: অন্দর চুঠে পেজ বাহার দুনিয়া অন্দর ফেল হাথ সাথ তীরথ যে নাবে উতরে নাহি মেল জিন পট অন্দর বাহার গুদড় তে ভলে সংসার তিনে হো লগা রব সেতি দেখনে বিচার রঙ হসে রঙ রোবে চুপ পি কর যায় পরবাহ নাহি কিসে কেরি বাজ সচে না দরবাট উপর খরচ মঙ্গা জবে দেতা খায় দিবান একো কলমা একা হমা তুমা হমে দিবান একো কলমা একা হমা তুমা মে দরলে লেখা পিড় ছুটে নানকা জিউ তেল পৌড়ি আপে হে কেনা কিয়ো।